মিনুং খামগা ওয়া খাং কশরি আল্লাহশাই একলাঙ্গে রসূলায়ং ঈমানবে দেং এ ঈমান খামামেদু শাক্কুনু কুরা মিহুন্নে আদি এওরেঙ্গে মুদাতকাই নফস দকুম আল্লাহগে মাউগা জিহাদ কুরি মিহুন্নে এওরেন্নি হামা তেদুরিন্নে

এহিং ইলাহ কো শরীক কুরমি হায় ফাহে তিয়া দে মালায়েকাতুম এনা গদফদ আযাব গে থেরেং ইল্লাওয়াশে।

0: ইফাদেং এই জাদুগরকে নুয়ত মোয়কে এওরিম নুবনা ইভ্বিস রসুলক এওরেঙ্গে কুরিগে মিহুঙ্গে গাতকবেস ওয়াডাই নুগনওয়ে
1: আতাওয়াসাউ বিহ বাল হুম কওমুন তাগুন
0: এওরেন রসুলুন দগু কুরমা ইব্বায়কু আনিব্বায়ক ওয়াসিয়্য কুফাওয়ানি হেয়ে আদিকিত এওরেনি ফুরেদুমুগা হাদ্দু ফাহান আলাফাওয়া বাইকে
1: فَتَوَلَّ عَنْهُمْ فَمَا أَنْتَ بِمَلُومٍ
0: فَهِ كَلَيْغِ فَانُ اِوْرِنَّا اِكِّ بَاوِ وَدَاگَ نَوَاشَ فَهِ كَلَيْغِ فَانَكِ مَلَامَ لِبِگِمْ وَا بَيْخَلَوْ كَمْ گَانُ وَمْوِهِ

0: মুসকুড়িবুম গে খুরিং জুয়াং খাম গে ফায়দা হেও গতুগা লিবিগান নাশ।
1: আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসানা হেদ্দেও মফহু এনা দেমাগাক মাগু দেখকেবি আদি এ দেমাগুং এনা বেইনুম মাগেন ইখতিয়ার কুরমা বুদ্ধিগে নিয়ামে দেবি আদি সুয়ারুগিয়া নারক হাদ্দা সুয়ারুগি ওয়ান্ত বেরিনা হুরি দারুমিয়া সাওয়া বায়ান কুদ্দেবি হামে হিমে নারক ওয়ান্ত বেরিনা হুরি বেনা আযাব গে ওয়াহাক বিস বায়ান কুদ্দেবি ইসলাম কামা কাফির কামা হুরি তাফাত বিস বায়ান কুরবি আদি কোমে মখলুকক কুরা আমাল তাকা ফারে বেরিবুমা আমাল তালিউবুমা কোমে মিহাকা দে মালায়েকাতাকু কানেড়ুবি এই এনাগে আমল তোগে হিসাবং এনা জিম্মা ওয়ানজি হেরে দুহুকা হেকি বাস গায়েম করে ভুমশে ইফাতুগা নুলিউভা এভেস কামে দুনু করে ভেনকান আলগুমেন দান্নঞ্জি হে আলগুমেন নাকি এঙ্গি গেনা নিয়েঙ্গি আপাতুস ফাফাতাকান আরাগানে ফাতিবে বাইকিমুই এহেন কামু আল্লাহকে দরবার মাহশার গ ময়দানান হাজির করে ভেনে দুহা বিরুয়েতিবে তিমাগে নফস হিসাব কল্লা কুমমে দুহা কুস বাগুত কোলেন হুসকুরঞ্জি হে।

মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কিবাং আল ইমাম বুখারী রিওয়া করে বিয়ে কেরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফুল করে বিয়ে কুরআন গা বুনা এচে হিতুং এগিগেন ওয়া হালু মাতিবের বেগেন ওয়া সাফার রেকিউন মালায়েকাতু নায়েকু গায়ে আদি উন্দকুলা কায়েকু এ কুরআন কিয়াওয়া এগা ওয়া এচে দেনগন নং মাসেকে কুরামি হায়া দেদরমা হুটে

আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নামাজ কি এই আগমন দুনিয়াবি হায়াতুগা আল্লাহ সুবহান ওয়া তাআলা কুত্তম ভুমটকা লেবিফাওয়া এমমে বর্গদ ওসিলা এই ওসিলাতুগে সবং আল্লাহ সুবহান ওয়া তাআলা আরতকুম কুত্তম ওয়া মুন দায়রুগা হামা এহমমে ইলা সুবহান ওয়া তাআলা হারাম কুরাবা নাহি কুরাবা ফাওয়া বড়তি ফাফাতাকা আদি কুদি কুদি কুত্তকুম ওয়াস আগমন মে দুরহেলি কদ্দে কামে কামুগা নামাজ লাবওয়াফা আল্লাহ সুবহান ওয়া তাআলা আগমন মে না আঙ্গবনি নামাজ গাওয়া এমমে খাস এসিফেকি এই ইন সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহ আকবার ওয়াল্লাহু ইয়ালাম মা তাসনাউন। হামা কাশোর নামাজ কি ফাহিশ আমল তাকা আদি মুনকার আতকুম দূর কদ্দে নে কামেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিকর কুরুম মিগে তেরেগা এমমে বড়ুগেম ওয়া কামাকি এমমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরবানি ওয়ালা যিকরুল্লাহ আকবার ওয়াল্লাহু ইয়ালাম মা তাসনাউন। আল্লাহকে জিকুর করুন এই এমবে বড় কামাক এহেন কামুন নামাদ এ নামাদ কি আগুন মেন ফাহিশ আমল তাকা মুনকারা তাকুন দূর কদ্দে কামে কামুগা হেদু মাট্টাকা এ নামাদ গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে জিকুর করুন ওয়ারম মুহিম এহেন কামুন গাফিল কামেন নেতি হান্দু মাকক গেন হুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকুর কুরা গতুগা নামাদ আগুন মেন কায়েম কুরা কামা ভানামা রিয়া দুয়ালুগে সাতারা রাকওয়াতুগা আগুন মেন تريس هاتر فهارو أرغن من جنك كري الله سبحانه وتعالى تكا تري كلا كما فانما أرغن من أرغن من كري متيغا دماغ من أن فاحش عمل تكا منكرا تكون دره لهم بارو أرغن من لبغن دان فسوغو تغي نمادا أدي سنن نمادا فروات رواميها كنغو تكون تو الله سبحانه وتعالى أريدغة من أين يمغفه بغن دان إن كمون الله جي هندما كرا حالوغا أرغن من ফরুল নামাতাকা আদি সুন্নে নামাতা আদা কুরমা আওয়াসে গন্নবি ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموهم تحاببتم أفشوا السلام بينكم رواه مسلم ماني মাইং আল্লাহ একলে গফানা রুসুল লভি আবু হুরায়রাত গফানু কিবাইং রিওয়া বেগমবে একলে গফান বিদালুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফুল কুরবিয়ে তিমান কেলে গফানু গফুরান ফুল একলাঙ্গ ইয়াদ কুদরত পুলগাওয়া কলাঙ্গ জাত ফুল গন্দেবা হাদিস কুরবমে তেবামি হুম ঈমান ওয়জ্জমা দান দে তেবামি হুম না স্বর্গ নওয়দে হুটে আদি তেবামি হুম একক অনক কুদকে লোভ ওয়জ্জমা দান দে তেবামি হুম ঈমান বিকম গ নওয়া হুটে তেবামি হুম একমে কফিনমা তেবামি হুম এবয়ক অনিবয়ক লোভ ওয়তিকং উফদিদান কামে তিমান কেলে ফানু বিদালু দেবং হিজে তেবামি হুম এবয়ক অনিবয়ক সালাম কুরুং আম কো ফতুরাশ এবহি এ মুসলিমকু আনে মুসলিমকা বদ্দল ওয়াহিন্দু সালাম কুরমকি আদে কমগা হাদা
1: মি আরকডি মেন্দুর বারকডি তেরেস নেট মি দীনু কেটো কীরত কুরআন গে দিবে তরজমা
2: কীরত কুরআন গে দিবে তরজমা মিয়ে গনস্তেনি সূরাতুল হুজরাত 12 বন আয়াতম ফশায়গিন এ সূরা নিম্মা সূরাত গাফ ফশায়গিন এ সূরা নিম্মা Suratul Zariyat fashagin isura nimma Suratul Tur fashagin isuratuge 22 bana ayatuge niela tarjuma vidalu de vafawani Dr. Muhammad Hanif

0: আদি তিমন রসকলাঙ্গে উডুং বরকাতিরি ফেনে ভেসবিমে আদি এইম বগিচাতকাই খান্ডা রক্ষা করবে গুয়ামগে ওট্টারু ফেলুবিমে
1: والنخل باسقات لها طلع نضيد
0: আদি মাথিমাচ্চং হুরি ইত্তন নুকমে ফাওয়া দিগু কদুরু রুত্তভ্যস ফেলুবিমে

আলোতাখুন্ন রোজ খামগে আদি মারুবেফাওয়া রাশে এ ফেনুন তিমান রসকলাঙ্গে দিরুবীমে খাবল তখন নুকুতুম বেসবানী এ ফদাইনে।

0: আদি মারুগে সাকারায় হাক গতুগা আন্না হুটে এই থিবা এয়া ফিলং মুড়ে খামগা বি মারে
1: ওয়ানুফিখা ফি

আদি এদুয়াহু কম্মে নফসে মাহশারু বিমান আন্নহুশি এনা আ একুগা লাওয়া গিন্দানে মালায়েকাতাকাই হেক্কাকুয়া হালুগে।

0: ইউরেন এবাহি কাফিরুম বুনে উড়ে বস্তা তিমন রসকলাঙ্গে মুলদ্দেন ওড়গেম বমে আদি খালেগে ফানকি ইউরেঙ্গে মচ্চ গদকন দেখেউম ফনুবা ফাওয়া বেকলে নুনে ফাহে তিমন রসকলাঙ্গে ওয়াঈদ বিরুগন্ন মিহক খালেগে ফান কুরআনুম ওয়াজাই নসেহাং ইবাবাশে
1: بسم الله الرحمن الرحيم
0: رحمن وانت رحيم وانت الله باسم فلم فشاغنم
1: والذاريات ذروا
0: جنا جنا

0: এফাদেং এই জাদুগরকে নুয়ত মোয়কে এওরিম নুবনা ইবিস রসুলক এওরেঙ্গে কুরিগে মিহুঙ্গে গাতকবিস ওয়াডাই নুগনবে
1: আতাওয়াসাউ বিহ বাল হুম কওমুন তাগুন
0: এওরেন রসুলুন দগুকুরমা এব্বায়কু আনেব্বায়ক ওয়াসিয়ে কুফাওয়ানি হেয়ে আদিকিত এওরেনি ফুরেদুমুগা হদ্দু ফাহান আলা ফাওয়া বাইকে
1: فَتَوَلَّ عَنْهُمْ فَمَا أَنْتَ بِمَلُومٍ
0: فَهِ كَلَيْغِ فَانُ اِوْرِنَّا اِكِّ بَاوِ وَدَاگَ نَوَاشَ فَهِ كَلَيْغِ فَانَكِ مَلَامَ لِبِگِمْ وَا بَيْخَلَوْ كَمْغَانُ وَمْوِهِ

0: খন্ডায় মিহুরিহা তাকেতি গন্দেব্বা ওয়াহী করবমে
1: ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'
2: হামাকাশওয়ারুম খালেগে ফানুগে বেরি রাসকালাগে আযাবকি আন্নানে ইচ্চকং কাশওয়ারে
1: মা লাহু মিন দাফি'
2: এ আযাব এউরেঙ্গে কিবেন দুরুকো দেনে ইবিস ফরাতেন হুয়ে
1: يَوْمَ تَمُورُ السَّمَاءُ مَوْرًا
0: اي উড় ورق গদয় গুড়াগিন গাদ্বহে
1: وَتَسِيرُ الْجِبَالُ سَيْرًا
2: আদি ফারুবদতং হুরিতনুন নেট্টি হিঙ্গা গন্নদ্বহে
1: فَوَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
2: পাহে এ দুয়াহুন দোগুকুরা মিহুন্না গেল্লুমাই হালাক মুটে

কীর্তি রাসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান কদেবা ফাওয়া গতুগা ইসলাম দীনুগে মা তাম্বাকি নামাদে মিহাগে দীন ফুরিহামাওয়ানি মি রুকুম ফুরিহামা গতুগা আদা কগেনে আম মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল রাসুল আমরিল ইসলাম ওয়া আমুদুহু সলাতি ওয়া যিরওয়াতি সানামিহিল জিহাদ রাওয়াহু তিরমিজি মানে কি ম্যাং আল্লাহ একালেগে ফানো রুসুল লেভি মুআযি ইবনে জাবাল গারিহুন রিওয়ায়ে গেনবে একালেগে ফানো বিদালুয়ে হামাকশওয়ারুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে দিয়ে দীনুগে বলকি নুতা আসলকি ইসলাম কামে এবহি আল্লাহ ফুরিহামায়া কিয়ামাম বুমে আদি দীনুগে তাম্বকি নামাদে আদি দীনুগে এম্মে উসকুরি বোটকি নুতা এম্মে মতিবেরি কামকি আল্লাহগে মওগা জিহাদ করুমে ওয়াল আমুদুগে মানে কি এহেন হুরিহা এচ্চে এচ্চেগে মচ্চা বিনা ইফাওয়া এচ্চে তাম্বু ওয়েটিজ্জে নাম এগে মতিগা কায়েম ইফাওয়া হুরিহা এচ্চে ওয়েটিগেন দানে আখিরাত দোহু এম্মে ফুরতম হিসাব বেল্লেবেন আমলকি কোবাকান কিরিত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি খবর কুরওয়াফে এম্মে ফুরতম হিসাব বেল্লেবেনি নামাদামে দুগে আমল তা ফাসাদুমা রাঙ্গালুম বিনা ইফাওয়ানি নামাদুগে মচ্চাশে عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر رواه الترمذي মানে ম্যাং আল্লাহ একালেগে ফানো রুসুল লেভি আবু হুরাইরাতুগে ফানুগে কিবেন রিওয়ায়ে গেনবে একালেগে ফানো বিদালুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করেবিয়ে হামাকশওয়ারুন কিয়ামত দুহুন আলাগে আমল তাহুগে তরেন এম্মে ফুরতম হিসাব বেল্লেবে হুশি এনাগে নামাদামে দুগাই ফাহে এ নামাদু রাঙ্গাল ওয়েজ্জে নামা এবাহি এনা ফুরিহামগুতুগা রাঙ্গাল নামাদু কফাওয়া নামা হামাকশওয়ারুন এনা কামিয়াবুয়ে নাজাওয়া হুটে আদি এ নামাদু ফাসিদু ওয়েজ্জে নামা ফাহে হামাকশওয়ারুন এনা না কামিয়াবুয়ে আবাজ্জে বেরিওয়া হুটে নামাদুগে মতিবেরি কামুগে তেরেগা নামাদুগে হিসাব আখিরাত দোহু বেল্লেউং হিমেনে আলু তাকুংগে আমল তাহুগে তেরেং এম্মে ফুরতম হিসাব বাল্লাওয়ানি নামাদামে দুগে এহেন আমল তা কবুল করেবুম বিনা ইফাওয়ানি একামুগে মচ্চাশে কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দেওয়া ফাওয়া গতুগা দীনুগে হুকুম তাহুগে তেরেং এম্মে ফাহুন নেতিগেন দানি নামাদে দীনুগে এম্মে ফাহু কান্তান নেতিগেন হিঙ্গা জেনামা দীনুগে ইতুরু এভেস কামে বাকি

عن أبي أمامة الباهلي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لتنقضن عرى الإسلام عروة عروة فكلما انتقضت عروة تشبث الناس بالتي تليها فأولهن نقضا الحكم وآخرهن الصلاة رواه ابن حبان ماني أبو أمامة كفان بداله رسول الله صلى الله عليه وسلم حديث كوربيه اسلام دينو گه ركاتر كم گه گوتا گوشا كفه گوشه مه مندا هوتے ابهي دينو گه حكم تکم میستکم بولم با ايا اگوتن عمل كورون كما كفه كم دو كلا مندا هوتے فه ايگه ترين اكم دو كلا هندو میستکم ايا ويديگين كم گا هيف هتاگن تيبه هوتے ايگه ترين ام فورتما دو كلا ان كما كي عدل انصاف قائم كورمه আদি এম ফাহুন দুকল্লানে কামাকি নামাজ কায়েম করুমে জাইদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুগে রিওয়ায়াত সুগাওয়ানি নিফাদাইনে কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে বিয়ে আউয়ালু মা ইউরফাউ মিনান নাস আল আমানাহ ওয়া আখরু মা ইয়াবকা মিন দীনিহিম আস সালাতু ওয়া রুব্বা মুসাল্লিল লা খালাকালা রাওয়াহু তিরমিজি মানে দীনুগে কঙ্কমুগে তেরেং এম্মে ফুরতম উফলিগেন দানি আমানাতে আদি দীনুগে কঙ্কমুগে তেরেং এম্মে ফাহা আদি এম্মে ফাহুন দুকল্লানে কামাকি নামাজ কায়েম করুমে ফাহরিগা এমিহা ইকুরা নামাজুন এভেস ফায়দাই নুকফানে মি নামাজুগে মতিওরি কামা বেহেগো তুন কীরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরওয়া ফাওয়া খবরকে ইসলাম দীনুগে কঙ্কমুগে তেরেং এম্মে ফাহুন নেতিগেন দানি নামাজে কীর্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে সুন্নাত গে তেরেগা একলেগে ফানু গে উম্মতান এম্মে ফাউন কুরওয়া ফাওয়া ওয়াসিয়্যাত গে গতুগা ফিন্নাং গতি নামাজ আর রাক্কাত রুমাক কুরেবি ওয়াসিয়্যাতে عن أم سلمة رضي الله عنها قالت كان من آخر وصية رسول الله صلى الله عليه وسلم الصلاة الصلاة وما ملكت أيمانكم رواه أحمد ماني أم المؤمنين أم سلمة كفان ودالوية رسول الله صلى الله عليه وسلم إم فهم كربي وصيتك تيباميهن نماد ركات رواه شكامه نماد ركات رواه شكامه أدي تيباميهن ألن هيكون هتاه شكامه كيرت رسول الله صلى الله عليه وسلم إكاليغ فانوك ميمت فلوغا أبولن جسو منغن دوية আদি এবাস ফুলু দু ফুলুন তকরার কুরব মুঙ্গেন দেবিয়ে মি ফরিদ বাগে মতিয়রি কামা মাকান নিকান দেখে বালাশে আসসালাম।

0: মধুহাগে আলি রামতকুন এমুনেশি
1: আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাদং আগুলমেন হিগা হিগুমাকি বেসে মতিবেরিগেমবা হিগুমে হিগুমাকি এই বারাকায় লেবিগেমবা হিগুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করবনি আগুলমেন গেতেরে মিহেকো নামাদং হিগাফ দিয়েকমুগা ওয়ানামা আদি এনামাদং এমবুরি এনা আকামুগা ওয়ানামা এ হিগা হিগুমুগে সাওবং আদি এনা এমবুরি অন্ন আওমুগে সাওবং বেস এনা টাকা সুওরগেন মানজির তৈয়ার করবিগেন দানিকম এই হিন্দুনা হাবীরু নুয়ত কমে ওগুতেগা এনা মিসকিতং হিঙ্গা হিগুমে কামুগা ইয়েসমে হামে হেমে ওসমান রাদিয়াল্লাহু আনহুগে আরিহুং আসফাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করবোয়া ফাওয়া কাম মিহেকু এনাগে গেগা ওযু ফুরি হামা কগ্গি নামাদ টাকা এনা একামুগে উম্মিদুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে গেকোল তক তেরেন গেকোলেগা ফরুল নামাদ আদা করমান এনা আকাম ওয়ানামা এনা আলা কমে ফিয়াওয়ালাকি এই এনা টাকা হেওকমে লিয়েবিগেন্দানে আদি এনা নাগা কমে ফিয়াওয়ালাকি এনা কিবান ফাফে ফুহেবিগিন দানে আমলে গতুগা বেগেন্দানে কাম হামে হেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগে আরিহুং আসফাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরুল কুরবি ফরুল নামাত কুতেরেন নামাদে আদা কুরমা টাকা আল্লাহুগে গিকোল তো কুতেরেন গিকোলকান হিঙ্গা ফি মিহায়া হজ্জেগে দরমায়া সওয়াব লিউবেনেতে আদি হামে হেমে সুন্নেন আলকুমেন আদা কুরমা টাকা হিঙ্গা ফি মিহাকা সুন্নেন উমরায়েন আদা কুরমুগে দরমায়া সওয়াব লিবিগেন দানে কাম এহেন কাম লবতি আখুননে লবতি উখতুননে নামাদ আলগোনমেন আদা কুরমা টাকা হামে একানি মিসকিতুগে জামাআতুগা বাবেরিওয়া বাবেরিউমা আদি একুরা নামাদুগে ইতুরুন এ নামাদ টাকা আলগোনমেন ওযু কুরমা তোহারাতু লিবিগাতুমা আদি হামে হেমমে এ নামাদ টাকা আলগোনমেন হিঙ্গা হিঙ্গুমা এ নামাদুগে নিয়তুগা আলগোনমেন এ আন্না ওগুতুগা বেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিওনি বারাকায় লাভবা আলগোনমেন না হেও ধর্ম লিবেনুগে মিমবর কুরবা আলা কমে ফিয়াওয়ালাক নেগে কমে ফিয়াওয়ালাক আলগোনমেন না মিবানি হেউ কমে লিউভি আদি ফাফে ফুহেবেনে গতুগা আদি হামে হেমমে মিহিঙ্গা কমে হিঙ্গুমাকুং সুওরগে আলগোনমেন টাকা মানজিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈয়ার কো দেওয়ান গতুগা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। নামাজ কি এ নামাজ আদা করা আলতকুন্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরিত কুরআন গে এত তানেগা তাআরিফ গে বাস ওয়াহী করা ওয়া ফাওয়া আলকামে এ নামাজ কি এ ইলাহ সুবহানাহু ওয়া তাআলা এমমে লোবিয়তি ওডিগন্নাওয়া আলতকুন গে কিবাগা লাগবাওয়া ফাওয়া জিনে তরি আমরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী করবা في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة الله سبحانه وتعالى يقول تكترين يقول نوت إله سبحانه وتعالى يقول توقع إله سبحانه وتعالى ذكر كرما هندنا حبير أباميهم وقوت هيدا كرا ميستكم نواتا ناماد وقوتوغا نامادا حاضر واميهم أباميهم نكي اي جلغن نداني فوريهم بيفاري كرمون دابايك أباميهم بصفة الله سبحانه وتعالى كرومون ايوحي كروفاني أباميهم نكي بيفاري سببون نواتا دنياوي مسكتو سببون الله سبحانه وتعالى ذكر كرما ادي ناماد قائم كرمون دور قران بيكم غنوه اهنكمون আরগুন মেং কমমে মিহ কোস দিরুলুমগা হায়াত টাকা কুরা মসাক্কাত কি ই কমমে মসাক্কাত কামগাভিস আরগুন মেং কুরা ইয়াফারি কামগাভিস আরগুন মেং হিঙ্গা অফিস তক কামগাভিস আরগুন মেং কুরা ইনুম মসাক্কে কামগাভিস ইন কমমে মসাক্কাত কিভিস আরগুন মেং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিকুর কুরমুন মানা কুরা নুয়াত নামাত কায়েম কুরমুন দূর কুরা কামে কামগা নুহদ্দাওয়া মসাক্কে টাকা আদি আরগুন মেং হিঙ্গা মুন্দা ইয়াফারিতা নামাজ টাকা আল্লাহকে যিকুর কুরম টাকা মাড়ু জসালা এ মতিবরি আড়কমং আড়গন মে হাজির ওয়াং এবজে এঙ্গম লোবেতে আখুনা আখতুনে আড়গন মে কুমমে ওগুতেগা মি নামাজ গোয়ালেবে হিন্দুগা মি নামাজ গমতিং আড়গন মে নান হাদান কদদেবে হিন্দুগা এ নামাজং আবশ্য গন্নমা হিঙ্গবা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

কীরিত রাসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান কো দেবা ফাওয়া গতুগা ইসলাম দীনুগে মা তাম্বাকি নামাদে মিহাগে দীন ফুরিহামাওয়ানি মি রুকুম ফুরিহামা গতুগা আদা কোগেনে আম মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল রাসুল আমরিল ইসলাম ওয়া আমুদুহু সলাতি ওয়া যিরওয়াতি সানামিহিল জিহাদ রাওয়াহু তিরমিজি মানে কি ম্যাং আল্লাহ একালেগে ফানো রুসুল লেভি মুআযি ইবনে জাবালু গারিহুন রিওয়াবে গেমবে একালেগে ফানো বিদালুয়ে হামাকশওয়ারুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করেবিয়ে দীনুগে বলকি নুতা আসলকি ইসলাম কামে এবহি আল্লাহ ফুরিহামায়া কিয়ামাম বুমে আদি দীনুগে তাম্বকি নামাদে আদি দীনুগে এমমে উসকুরি বোটকি নুতা এমমে মতিবেরি কামকি আল্লাহগে মওগা জিহাদ করুমে ওয়াল আমুদুগে মানে কি এহেন হুরিহা এচ্চে এচ্চেগে মচ্চা বিনা ইফাওয়া এচ্চে তাম্বু ওয়েটিজ্জে নামা এগে মতিগা কায়েম ইফাওয়া হুরিহা এচ্চে ওয়েটিগেন দানে আখিরাত দোহু এমমে ফুরতম হিসাব বেল্লেবেন আমলকি কোবাকান কিরিত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি খবর কুরওয়াফে এমমে ফুরতম হিসাব বেল্লেবেনি নামাদামে দুগে আমলত ফাসাদুমা রাঙ্গালুম বিনা ইফাওয়ানি নামাদুগে মচ্চশে عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر رواه الترمذي মানে ম্যাং আল্লাহ একালেগে ফানো রুসুল লেভি আবু হুরাইরা তুগে ফানুগে কি বেন রিওয়াবে গেমবে একালেগে ফানো বিদালুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করেবিয়ে হামাকশওয়ারুন কিয়ামত দুহুন আলাগে আমল তাওগে তরেন এমমে ফুরতম হিসাব বেল্লেবে হুশি এনাগে নামাদামে দুগাই ফহে এ নামাদু রাঙ্গালো ওয়েজ্জে নামা এবহি এনা ফুরিহামগো তুগা রাঙ্গালা নামাদু কফাওয়া নামা হামাকশওয়ারুন এনা কামিয়াবুয়ে নাজাওয়া হুটে আদি এ নামাদু ফাসিদু ওয়েজ্জে নামা ফহে হামাকশওয়ারুন এনা নাকামিয়াবুয়ে আবাজ্জে বেরিওয়া হুটে নামাদুগে মতিবেরি কামুগে তেরেগা নামাদুগে হিসাব আখিরাত দোহু বেল্লেউং হিমেনে আলু তাকুংগে আমল তাহুগে তেরেং এম্মে ফুরতম হিসাব বাল্লাওয়ানি নামাদামে দুগে এহেন আমল তা কবুল করেবুম বিনা ইফাওয়ানি একামুগে মচ্চশে কীরিত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দেওয়া ফাওয়া গতুগা দীনুগে হুকুম তাহুগে তেরেং এম্মে ফাহুন নেতিগেন দানি নামাদে দীনুগে এম্মে ফাহু কান্তান নেতিগেন হিঙ্গা জেনামা দীনুগে ইতুরু এভেস কামে বাকি

عن أبي أمامة الباهلي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لتنقضن عرى الإسلام عروة عروة، فكلما انتقضت عروة تشبث الناس بالتي تليها، فأولهن نقضا الحكم وآخرهن الصلاة. رواه ابن حبان. ماني أبو أمامة كفان بدالوية রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে বিয়ে ইসলাম দীনুগে রক্কাতের কামগে গোত্তা গোশা কফাহ গোশে মোহে মুন্দা হুটে এবাহি দীনুগে হুকুম তাকাম মিস্তাকুম বোলাম বা এয়া ইগ্গুতং আমল করুন কামা কফাহ কামে দু কল্লা মুন্দা হুটে ফাহে এগে তেরেং এক কামে দু কল্লা হিন্দু মিস্তাকুম এয়া বিদিগিন কামে গা হিফাহ ট্যাগেন তিবে হুটে এগে তেরেং এম্মে ফুরতম দু কল্লা নে কামাকি আদুল ইনসাফ কায়েম করুমে আদি এম্মে ফাহুন দু কল্লা নে কামাকি নামাজ কায়েম করুমে زيد بن ثابت رضي الله عنه رواية سقاوني مفدعنه كيرت رسوله صلى الله عليه وسلم حديث كوريبيه أول ما يرفع من الناس الأمانة وآخر ما يبقى من دينهم الصلاة ورب مصل لا خلاق له رواه الترمذي ماني دينك كنكمك ترين إم فرتم أفلي جنداني أماناته আদি দীনুগে কঙ্কমুগে তেরেং এম্মে ফাহা আদি এম্মে ফাহুন দু কল্লানে কামাকি নামাজু কায়েম করুমে ফাহারিগ্গা এমিহা ইকুরা নামাজুং এব্বেস ফায়দায়েন নকফফানে মি নামাজুগে মাতিওরি কামা বেহেগতুং কীরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাওয়া ফাওয়া খবরেকে ইসলাম দীনুগে কঙ্কমুগে তেরেং এম্মে ফাহুন নেতিগেন্দানি নামাজে كيرت رسول الله صلى الله عليه وسلم كي سنته كي تريغا إكا ليغي فانو كي أمتان إم فهم كروا فاوا وسيته كي قطوغا في النانو تي نمادا ركات روما كوربي وصيته عن أم سلمة رضي الله عنها قالت كان من آخر وصية رسول الله صلى الله عليه وسلم الصلاة الصلاة وما ملكت أيمانكم رواه أحمد ماني أم المؤمنين أم سلمة كفان بدالوية رسول الله صلى الله عليه وسلم إم فهم كربي وصيتك تيباميهن نماد ركات رواه شكامه نماد ركات رواه شكامه أدي تيباميهن غالونا هيكون هتاه شكامه كيرت رسول الله صلى الله عليه وسلم إكاليغ فانوك ميمت فلوغا أبولون جسوا مونجن دبيه আদি এবাস ফুলু দু ফুলুন তকরার কুরব মুঙ্গেন দেবিয়ে মি ফরিদাগে মতিয়রি কামা ম্যাকান নিকান দেখে বালাশে আসসালাহ আসসালাহ ওয়ামা মালাকাত আইমানুকুম নামাদ রাক্কাতে রিওয়াহু শিকামে নামাদ রাক্কাতে রিওয়াহু শিকামে আদি তিয়াবামি হুঙ্গে আলুন্নাং হিয়কং হিতা হুশিকামে নামাদ ফরদ কুরেবি গোতাব বালাইরু নামাদ ফরদ কুরেবি গোতুগে মতিয়রি কামবে সামাবে মেং আল্লাহ কীত রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে উম্মতান নামাজ ফরযু করে বুমান ইরাদা করে বিহিন্দু ফরযু করে বি জিবরিল আলাইহি সালাম মেদুরি করাওয়া ওয়াহি গে জারিয়া কুন নুনে এহেন নামাজ ফরযু করাওয়া ফাওয়ানি মেদুরি কু নেতিয়ে মক্কা গে বাইতুল্লাহুল হারাম ফালাস্তিনুল গে মসজিদুল আকসা ইসরা করে বুমা ফহ কীত রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ গে মতিয়রি দাতুর ফুলু দেবুনে নামাজ ফরদ করেবুন গতা বেহেগতুং ইলমেরিন বায়ান করাওয়াফাওয়ানি এই এভেস মেদুয়েরিয়ন নেতি সিদা আল্লাহকে হযরতুং কীরিত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গাওয়া ফরদ করেবি আলুকামে কামাশে মিং এঙ্গেনি একালাঙ্গে হযরতুগা নামাজুগে মতিয়রি কামা লবুয়েতি কাম বড় কামে

0: আৰগুন মেং কমে মুসলিম কমে কবুল কৰেন জেহে আকীদা কি আৰগুন মেং গে কিয়ামান তৰিকাং আদা কৰুং এমমে হাগগু কাম বডু এগে মা ফরাত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাং কিয়ামান তৰিকাং গেংগুলেন ভি গতু গে মিংগণুতা দীনু গামি হা ফসে হ্যাং আৰগুন মেং না বায়া কৰা ওয়া ফায়ৰু মে কামুগ আৰগুন মেং ফারুয়া কৰক গেনুৱানে মুসলিম গে আকীদা গ কিয়ামান তৰিকাং আদা কৰুং গা আল্লাহ রাসূল আয়েশা তিমা গে আমৰ বৰিনা কিয়ামান তৰিকাং আদা কৰমা আংগাৱা ফে দুনেবি গতম বালারো কানুন তাকা কাভাত তং হেদিফানি রাইতুংগে ফাসে হেকা এহেন কামং এগতুগে মাতিং হেদিফওয়া কানুন তাকা কাভাত তাকা কিয়ামান্তরিকং আদা কুরমাকি দেনি গতম বেস এনাগে মাচ্চা ওয়াজিব কামেকম গনুনি নুয়ানে আল্লাহ কিয়ামান্তরিকং আদা কুরমাকি কিয়ামান্তরিকামে গহিমেনে এমমে মাতি দরজা এগতং আলুকামগে গতুগা আলগুনমেন কুরা হরিহা কামাকি আলগুনমেন হেতে ফরাতা কিয়ামান্তরিবুমগে গতং আলগুনমেন কুরা কান্তা আদে মি কামগ দে মি হুরুমাকি আলগুন মেন্না সাওয়াবা ধর্ম বেস্তি বেনিবি কান্তত মিসাল কা নামাজ কুরারো ইমাম গে ফাহাতু গ নামাজ কুরারো এ ইমাম গে তাকবীর তাকা হারকাত তাকা কিয়ামান্তরি কামায় কো মামুন তাবাবে মামব ফেনা আমুর বেরিং গে আমুর কিয়ামান্তরি বুমাকি বেস আলগুন মে ফারুয়া কোড কোলাফ দু কো গে মানে কামেনু আল্লাহান উরদু মাকানু আ কম মে কামেগ এ মি হে গে আমুর কিয়ামান্তরি কাং আদা কুরেন জেহেনে মি কামুগা ওয়াকি ওমুরাকা ওয়াকি জিনসাকা আদে ওয়াকি নাসলাকা তাফাতেন ওয়েকে নোয়ানে শরতাকি এইতিমাগে মাচ্চা আমর বেরিয়েকে গতুগ হুরুম ম্যাম বফ্যাঙ্গা আমরা নুকিয়ে মন্তরি বুমাকি বড়তি ফাফতোগে তেরেগে হিমিনেগে ওয়াকামে কামগা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান করা ওয়াফে আদি এ গতুগ মারুয়েগেন দামি হায়া নরক হাগুয়েগেন ওয়াকামা সুয়রুগে হারাম লেগেন ওয়াকাম বায়ান করা ওয়াফে ریپورٹ لیو وی الشیخ احمد مامون
1: ہیما بہن رکھا تیروں
2: ہیما بہی ویکسین دے ڈوز ہما کروں
1: سابون لاگیں ادوں
2: کیسا کیمبی اڑانما انگے اڑنے فر نیوا کروں
1: ہیما بہی گے ایوس علاماتیں ہورنما ماسک اڑوں
2: ادی ہیما بہی گے علاماتیں ہورنما ایک ہریوں
1: ಹಿಮ ಬಿಹಿಗೆ ಅಲಾಮತೆ ಫೆಣಿಜನಮ ಲಸ್ನು ಕುರವ ಸಿಹಿ ಫರುವ ಹೋದವ
3: ಮೀ ನೋದಿಯ ಮೆಗಹರ್ಟ್ಸ್ ದೀನುಗೆ ಅಡು
4: ಮಿಹಾರು ಕಡಿ ಮೆಂದ ಮುಗಲಿವೆ ಎಕೆಜ್ಜಹಿ ಮೀ ದೀನುಗೆ ಅಡು
5: ಕಾಮಯಾಬಿಗೆ ತಳುದಂಡಿ
6: ಕಾಮಯಾಬಿಗೆ

আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাজ কি এই নামাজ গে সবং আলগন মেননা উখরাবি হায়া হাসিল কুরমা হিভর লিবিদে ফাদান দুনিয়াবি হায়া হাসিল কুরমা বেস হিভর লিবিগেন দা কামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরবানি ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন নামাজ কেতরিকাম তিয়াবামিহু ওয়াগগং এদেশ এই খুশু এতরিবে খুদু এতরিবা আরতকুন মিনুই দাতি উন্দগু নুয়াত বড়ু কামে কামুগা ওয়েগিন দানতে এহিং কামুং ইলুমবরিন বিদালওয়ানি নামাজু গে সবং দুনিয়াবি হায়াতু গালগুন মেন্না কুরিমতিবা বড়তি কাংকাম বেস ওয়াগি লিবিগিন দাকাম কেতরিকামা একুগা ইফাদ কাংকামা কুরিমতলা নামাজু কায়েম কুরমু গে সবং কুম্মে কামে বেস আগুন মেন্না লুই কামে কামুগা ওয়েগিন দানে কামুগা হামে হেমমে উখরাবি হায়াত টাকা আগুন মেন কেতরিবে নামাজুগে সবং আলগন মেননা উখরাবি হায়াই কামিয়াব ওয়েগিন দা ফাদান এহেম ওয়েগিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলে গফান হায়াত পুড়গা একলে গফান দাতি ফুলুয়া নুয়াতা কাম বড়ুয়া কুম্মে কামে কুরিমতিওয়া ওয়াগুতুগা একলে গফানু অবশ্য ওয়াডাগান নওয়ানি নামাজু কায়েম করেফুমা এই সুন্নে নামাজে কামুগা আবিয়াস ওযু ফরিহম করাবাগিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা নামাজ করাবাবা একলে গফানুগে হাজে ফুলুগে ওয়াহাকা দন্নাবা এইলাগু হাদাতুম মাদদ হোদদাবা মি গতুগে মতিগা আরগুনমে নামাজ কেতরিকাম ওয়াগি হোদা কামাবানামা দিরুলুমগে হায়াতুগা দিমাওয়া কুম্মে কামে কামুগা আবিয়াস আদি উখরাবি হায়াতুগা আরগুনমে হাসিল করং এদে সুওরুগে ওয়াসিলুম টাকা আরগুনমে মাগফাহিবেগিন দান سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك والسلام عليكم ورحمه الله وبركاته